0: আমেরিকাত মুকলি কৰিছে। আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানে 107 দিনিয়া যুদ্ধৰ অবসান ঘটাই হরমুজ প্রণালী মুকলি করার বাবে এখন চুক্তি স্বাক্ষর করেছে। আর মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাত ভারতে যা নিশা গ্রুপের এখন খেলত পাকিস্তানক 64 রানত পরাস্ত করে। আমার এটা বাতর ইমানতে অন্ত করে পরবর্তী বাতর পুয়া 7:55।
1: মিডিয়াম ৱেভৰ 289.9 মিটাৰত 1035 কিলোহাৰ্টজ আৰু DRM ফ্ৰিকুৱেন্সিৰ 1026 কিলোহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। শ্ৰোতাসকল, নিবেদন কৰিছো আধুনিক গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানত প্ৰথমে শুনাবলৈ লৈছো জয়ন্ত হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত।

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। প্রিয় শ্রোতা, এবার শুনাবলে লৈছো আদমি ছবিখনের পৰা মোহাম্মদ রফির কণ্ঠর এই গীতটি।

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

অন্য দুজন ছাত্র ক্রমে ডিম্ব ফুকন আর ভদ্র ফুকনের সুতরাং কুশলে একটা সরু মেচ করে থাকিছিল। বেজবুড়া বিদ্যালয় পড়ি থাকা কালত বন্ধু বান্ধবর সুতরাং ফুটবল খেলি থাকতে কুয়রে বাঁ ভরিত আঘাত পাই বহুদিন শয্যাশয়ী হয়ে থাকবলগিয়া হয়েছিল। 1919 চনের জালিয়ানাওয়ালাবাগর হত্যাকাণ্ড আর তারই ফলত সমগ্র ভারতবর্ষতে সৃষ্টি হওয়া বিদ্রোহ আর মহাত্মা গান্ধীর নেতৃত্বত আরম্ভ হওয়া অসহযোগ আন্দোলনের প্রভাব অসমতো যথেষ্ট পরিমাণে পড়ছিল। 1921 চনত কুশল কোঁৱৰে আন বহুতো অসমীয়া ডেকা গাভরু তথা স্কুলিয়া শিক্ষার্থীর দরে বিদ্যালয় ত্যাগ করে এই আন্দোলনত জঁপিয়াই পড়ে। সেই সময়ত কোঁৱৰ বয়স আছিল মাত্র 17 বছর। সেই সময়তে অর্থনৈতিক দুরবস্থার বাবে কুশল কোঁৱৰৰ দেউতাকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে বালিজানৰ পৰা ৰেংমাইলৈ গুছি আহে। 1925 চনের জানুয়ারি মাহর মাঘ বিহুর দুদিন পিছরপরা রেংমাই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে প্রধান শিক্ষকর দায়িত্ব দুবছর সম্ভালি 1927 চনের 17 জুন বালিজান চাহ বাগিচা বাগিচা পরিদর্শক হিসাবে সোমায় আর সেই বাগিচাটি 1936 চনলে কার্যনির্বাহ করে। 1929 চনত কুশল কোঁৱৰে জনৈক প্রেমানন্দ দুৱৰাৰ জীয়রী প্রভাবতীর সুতরাং বিবাহ পাশত আবদ্ধ হয়। স্বাধীনতার লগতে কানি আর অস্পৃশ্যতা বর্জন আন্দোলন নামি পড়াত কুশলে বাগিচার কাম ত্যাগ করে আর সামাজিক কাম করার স্বার্থত গোলাঘাট জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করে। কুশল কোঁৱৰে অহিংস আন্দোলনত সদায় সমর্থন করেছিল আর হিংসাত্মক পন্থাত অবিশ্বাসী আছিল। কিন্তু 1942 চনের 10 অক্টোবর সংঘটিত সরুপথার রেল দুর্ঘটনার দলপতি বলে 3 নম্বরত ব্রিটিশে তেওঁক গ্রেপ্তার করে। তেওঁৰ বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরম্ভ করে দুর্ঘটনার প্রথমগী অভিযুক্ত হিসাবে অভিহিত করে। আনফালে 1942 চনের 8 আগস্টত কংগ্রেস ওয়ার্কিং কমিটিয়ে বোম্বাইত অনুষ্ঠিত বৈঠকত ভারতত্যাগ প্রস্তাব গৃহীত করে। এই প্রস্তাবটে ভারতের মাটির পর ব্রিটিশসলক সম্পূর্ণরূপে প্রত্যাহার করার দাবি জানাইছিল। ব্রিটিশে মহাত্মা আর সকল কংগ্রেস নেতাক গ্রেপ্তার করে তেওঁলোকক কারাগত রাখি ইয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। সমগ্র ভারতবর্ষতে এই ঘটনায় ব্রিটিশসকলের বিরুদ্ধে এক ব্যাপক গণ আন্দোলনের সৃষ্টি করে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় জনগণে বন্দে মাতরম স্লোগান দি রাজপথলে ওলাই আহে। গান্ধীজিয়ে শান্তিপূর্ণ অসহযোগ আর ধর্ণার বাবে আবেদন করা সত্ত্বেও বহুতো অঞ্চলত মানুষে কার্যালয় জ্বলাই দিয়া আর সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা পথ রেলপথ আর দূরসংযোগ নেটওয়ার্ক ব্যাহত করার ফলত হিংসাত্মক ঘটনা সংঘটিত করে। 1942 চনের এই ঐতিহাসিক আন্দোলনত কিছু সংখ্যক লোকেও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল। প্রদেশ কংগ্রেস কমিটি নেতা ক্রমে গোপীনাথ বরদলৈ আর সিদ্ধিনাথ শর্মাক কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকত অংশগ্রহণ করে বোম্বাইরপর উভতি অহার সময় ধুবুরীত ব্রিটিশে গ্রেপ্তার করে। আন কংগ্রেস নেতা যেনে বিষ্ণুরাম মেধি, বিমলা প্রসাদ চলিহা, মোহাম্মদ তয়বুল্লা, অমিয় কুমার দাস, দেবেশ্বর শর্মা আদিক বিভিন্ন প্রান্তরপর গ্রেপ্তার করে কারাগার রখা হয়। ভারতের বাকি অংশের দরে জ্বলি গৈছিল আর বহুলোকে হিংসাত লিপ্ত হয়ে অহিংসার পথ এড়ি পেলাইছিল। 1942 চনের 10 অক্টোবর শঙ্কর বড়ুয়া, সুরেন ফুকন, বৈকুণ্ঠ সিংয়ের নেতৃত্বত পুয়তি নিশা কিছু লোকে গোলাঘাট জেলার সরুপথারর চাংপুলর ওসর রেলপথর কেটামান সিঁড়ি আঁতরাই পেলাইছিল আর ঘটনাক্রমে এখন সামরিক রেল কক্ষচ্যুত হয়ে বহুতো ব্রিটিশ আর আমেরিকান সৈন্যই প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছিল। ব্রিটিশ সেনায় অঞ্চলটি ঘেরাও করে অপরাধীসল ধরবলে তীব্র অভিযান আরম্ভ করে আর অঞ্চলটির নিরীহ লোকসলক ধরে আনি মারপিট করার হারাশাস্তি করে সন্ত্রাসের সৃষ্টি করে। আনফালে কুশল কোঁৱৰক রেল ধ্বংসর মুখ্য ষড়যন্ত্রকারী বলে অভিযোগ করে ব্রিটিশে তেওঁক গ্রেপ্তার করে। গান্ধীজি এজন উৎসাহী অনুগামী আর অহিংস নীতির পূজারী, কুশলে ধ্বংসাত্মক পরিকল্পনা আর কার্য বিষয়ে অজ্ঞ আছিল। কিন্তু নির্দোষী হওয়া সত্ত্বেও আরক্ষী রেল ধ্বংসর মাস্টার মাইন্ড হিসাবে অভিযুক্ত করে আর গোলাঘাটের পর আনি 1942 চনের 5 নভেম্বর যোরহাট কারাগার বন্দী করে রাখে। 1943 চনের 11 ফেব্রুয়ারীত ইংরাজ সরকারের অধ্যাদেশ 111 1942 আর শাখা 109 পি সির দ্বারা সেই সময়ের শিবসাগর জেলার উপায়ুক্ত মিস্টার এন্ড্রু ক্যাম্বল হামফ্রিক বিশেষ ক্ষমতা প্রদান করে গোলাঘাট লোকেল বোর্ডের কার্যালয়ত কুশল কোঁৱৰৰ বিচার প্রক্রিয়া আরম্ভ করে। বিচার প্রক্রিয়াত আদালতত তেওঁৰ বিরুদ্ধে এটাও প্রমাণ নোহাক দোষী ঘোষণা করে আর কুশলক ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিবলৈ আদেশ দিয়া হয় আর কারাগারের অধীক্ষক জনে ফাঁসির তারিখ 1943 চনের 15 জুনের কাহিলি পুয়া বলে ধার্য করে। ইয়ার পিছত ইংরাজ সরকারে কোঁৱৰৰ পত্নী প্রভাবতী কুঁৱৰীলৈ 13 জনের ভিতর যোরহাটের কারাগার কুশল কোঁৱৰক লগ করব বলে বার্তা প্রেরণ।